ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদি আকা ইনামদার জি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বচাই বিবি ফাতিমাতু যাহরা দো হাদিহি জাওজাতু সাইয়্যিদ।

আসসালামু আলাইকুম পাকিস্তান। আর যে শাহিদ খান আমাদের শিফা কসমেটিক্স পাকিস্তান প্রোগ্রাম সালাম যে তুসে পদরন খিদমত সে বিলকুল জি খাস সেরিয়ম চরঙ্গি টিকটক রুখ জোড় ফসল বরবার উমিদ লগা ছে আর দিন কেউ বিলকুল টিকটক রুখ জোড় ফসল বরবার اور شفا کاسمیٹکس پاکستان پروگرام کے